0: বিষয়ে।
1: দেউল পিটিয়াট, কামরু পিটিয়াট, নাওয়াল পিটিয়াট, কাল পিটিয়াট। www.livefm.lk